0: 네 가족 잘 따리 난 스타버고 선 올라가 렌에 두송데 양 라가 렌 차르테 스팅네가타 손군 스캄슈 고시스 갑자니 노가 갈테스네 스캄슈 고스 나 스캄 스캄 나 달라 말레나 버고 선 양아 달라가 렌테 스캄슈 고사 노가 가족 시트 양다
1: 데오 사운 보야레 타마타 세 룩 송테랑 야 조조 데네 차테랑 아이즈게 노치가 보스 발레 데네 스캄슈 고사 노가 야 조조 데네 스캄슈 세랑 데네 가타 알둥스테 데네 절레 모초세 숙제 조조 데마네 콩온 포지가네 나니 양 사운 보마미나 용 গেলে চাকি সে রুক সং তেরং তেনে আতা তুস্তে তেনে নচি গা তিংস তে বস ভাইয়ালে তেনে চাবে আং দাকসা সাউন উনিয়ারা চন গে চচ
2: তে না হলে তাঙা তা লাদাক সস তেনে গা তা ইউলটা মোলে তেনে কা না তেনে দেমবার লুচি কিরকো লাঙা তা স্তন তো গা তা চিচি মিনা জাতে নকো হলে তে না না রিজিন ডর গেলে দাকসা গা তা লাদাক সগ না না সাউন বো কা চস গা তা সুন মিজিক সুন তেনে গা তা মা গ্যালা জি গা তা মিন্তে নকো হলে
1: কাসা চোচো এতেনে সাউন বো পালা কোরাং মাং ছিয়ারিক মিন দু গিয়া চোচো গেল না গিয়া লারিক ছাড়ুকলে ধুর মুল্লা চাপে ছাড়ে মানে মাং পো গিয়ালা ছামি রুক চোচো তেনে গুবিং ইসকোনি মানে আতা দো দামি রুক চোচো গুবি দাকসা সুপা মানে মা চোস বিয়ালে বাকি পালাক নাং তেনে সুস্টাম নাং কুসুটাম নাং তেনে টাম নিউ নাং তে সাংমাং আতা আই গিয়া দো তেনক চোচো রুক পো দো তেন গিয়ালে গুবিং ইসকোং আতা আতারুং জিগ মানে মা চোসলে
0: কাসা Dans les deux là, à l'eau, ça leur tourne la bougon à tapou des qu'il n'en rende. Poutre la galène, ça reste inné, son effet à quatre ou quatre, à l'eau, rixon en l'est, son effet à ta peste bourgosano, à l'eau, chéchou, et tours ne jeune nanta, sopo, ma chacun gala, casu, casu, nastar, bourgosano, let a son effet à tes sozo, piach,
1: son effet à bournaya, jojota, mesdames, c'est pour nata, à l'eau, tic, charouia, jojo, mans, et chinmo, bonan, quoi, chinmo, et chasse, de mania, roula, miru, jojote, et au gala, chamiru gale, mesdames, c'est pour bournata, peste, en bourges, letta, d'arsanata, poudro, in hala, পুতেরং পেস্তে বোর পায়া চোচো ছেনমো ছেনমো খরং মার্কেট লা খেরালা সোসো বোর পালে তেনে মেডাম সে সঙ্গা তা সাউন লা চাপ বোর চেস চোচো তেনে দাক সঙ্গা তা বাকই না তাংসে বোর আন গয়ালে তেনে লাবু আং এং দেমো উন ছেচু উন সাতমা আং এল দেমো উন পেস্তে বোর না ইয়া চোচো তেনে সাউন বং গ্যালা ইয়ং দুগলে তামনিউ উন আং দেমো ছেচু বো বোর না ইয়া লেঙ্গা তা সাউন বং দেমো ইয়ং দুগ চোচো তেনে সুস্তাম বং এং আতা এল দেমো কিসকির রিগং চেন বাইয়া চোচোলে তেনে ও তেউন কিসকির বো ইজুয়া চাপ বোর পাইলে পুতেরং বাগই না বোর না নাং মসপিট লাং আতা চুকস পাইয়ালে তেনে সাউল দেমো সকেরুগলে
0: তাঙাটা তেনে সোনগুন সোসো পেসে অংলে জুঙাটা আলু নাং লাবুক নাং সুস্তাম তোস গুন তেনে তা ইয়ংচেস চানে স্পিড সুপে কাজু শিয়া তেনে ইয়ারা জাতে বুরগোস দুচে জুঙাটা গুন টাং মো ইনচেস পে জাস্তে ইয়াং স্টপো ছাচে সে স্কাপ জুত কিয়াং পিচে সে স্কাপ জুত কিয়াং পাওলে কাজু কাজু জালতারি নাং স্টাক বুরগোস গুন
1: কাসা চচো বে আলু অন রিসপন্ডিং কো বাগো না বর্তে মানে ইয়া চচো খ্যাগলা ছাচে লা ইয়াং লুসা মান গয়ালে তেনে সাও নে রিসপং আতা নেলো নে না মানে মি বর্ছে যা চচো তেনা ইজুগে থেলা ইজুগে না বর নাং আতা ঠিক ছাড়ু গিয়ালে রাবারে সুবি না নাঙাতা সাউন বয়াং সকো ছাড়ু গিয়া চোচো নেলুন মেট কানে না চাপ বোর নাঙাতা থেলারি না তেনে খামে না গ্যাংস্তে বসে যা চোচো তেনা ইজুগে আঞ্চারে ইজুগে ইংচে মানালে ড্রাবা ইংচেন বা ও তেনা গ্যাংস্তে বোর না চাবে লুজ দু গিয়া চোচো তে মানে আংকো পালাস্টিক না গ্যাং না নিয়াং সাউন বো লম্পারি গিয়ে না খোর সকো সুতেন গিয়া চোচো তে মানে সিং কামস্তে বোর গোসান গলে আসিল বো সিং কাম সুখতে বোর নাঙাতা আলদিম আচাপ লুজ দু গেলে স্পিড সুপা
2: তে নহলে তা সঙ্গাটা সাউন চিঙাটা যুগা জের নাম পোলে তাং আমালে মাসিল কানা যুগছে ইতে নহলে তা খং উল্লা থরে ইয়ংা স্পিডে নাম জালেবা না পোকা সাউন বোকাও ইনজের ইয়ংা চাপিক থেজুমা কোয়ালে তেনে তেওয়া মিছা চেসে বে দকসা তেনে ইনা তুস পেকা কা তুসে কা তা সাউন যুগাটো তে তুস পেকা তেনে কাজুক নোট ইনা গ্যাংসে বসে নহলে তে তে উন্ নেনে কাজুক সিরকা বসে তে উনি রং রং সোসে পালাক না পালাক আলদুম সে নলদুম সে সাউন মিং ডি না কাজুক সিঙাটা সেরছে নহলে তে
1: কাসা চোচো মাতা মিং বো ডিস্তে বোর নাল দেমো কেউ গিয়ালে মিং বো চাপ রং রং রং ইউ সুস্টাম ইনজেতে সুস্টাম ডিস্তে বোর পাইয়া চোচো তেনে ইউ টামিউং ইনজে না টামিউং ডিস্তে বোর পাতে মানে গাতা রুক ছকরে মকরে সঙ্গে তেনে থরে সাউন বুচি ইনজের কান মানে হা গোয়ামি রুক চোচো রেরিয়া রেরে মিং বো ডিস্তে বোর না ঠিক ছাড়ু গিয়ালে তেনে গাতা পালাস্টিক না মানে মা গ্যাং ইয়ালে তেনা থেলা শিলচিলে না গ্যাংসে বোর না খুলতে মা যাবে লুজ দুক চোচো তেনে রং রং মিং বো ডিস্তে বোর পাইয়ালে তে মানে গাতা ই বুচি নগা ওচি নক যে না নরছে নক পাহালালে ই সাউন বল দু মিন যেতে ইল দু মিনিট ডিস্তে বোর পাইয়ালে তেনে ইউ মেন্টক চিক ইনজে না মেন্টক ডিস্তে বোর পা ইবো টামিউং ইনজে না ইউ সুস্টা মিনজে না তে ও রেরিয়া রেরে ডিস্তে বোর চেছো চোতে মানে মানে রুক ছকরে মকরে ছাড়ু ভালালে
0: তাঁতালে তাঁতা তেনে সোম গুন ছকরে মকরে ছেছে নগা তা stak mazad na nga ta soso peste mabod na ule. Tine ta son gun laga lens heart testing ni soso peches na nga po nga ta son gun stangda chuste nga lalit za chis pumakakcha ni nukpa chie juna nga ta ta son gun laga lens ane saskor gun ika saslan nga ta nga dandashkia nga ule. Tine saslan ni son gun des na yang yomcha shan nga ta son to na saslan gun deshiz nukpa. Kazu shik kakcha ni nukta nga ta son gun nyara cho ches na nga po peches na nga po stangda nga ta zat goshes son gun des mi shukche saslan ni son gun des te mirab zix goshes po zamshik kakcha nga.
1: Kasa